পারছি। এ হিলতে খুনতি আই বাই আইন হুনসান আম চাঞ্চ এলাপ নকুয়া আনেনি হুঙ্কু মহানিল দু আতু ছন অকপাস কান তু কানো মা এ বিশ ইস আই খুনো সিয়েত পি এ বিশ কাওয়াল মুল না হো আই স্মি মাঙ্গুলাল আই সি আই না খিলাল পেরক আম পাস নাক ইন হুন্দি চি অক তু কানে মাছন অক তু কানে ইয়েতো আই ইন হুনসান সে তাল ইয়ো আতু ছন অক তু কানো আই তল ও নাক্স আতল ও ইস আহুন সান্তু বাই শনক আনানক আবাই হুন সান্তু শনক তু গানক চিকোপ এক হং ওয়াল এল হুন ওয়াট ইলাল চিকোপ এক হং ওয়াল এল হুন আসকাতনি ওর দুশি আসকালা ছেত সাপাশিয়ে তার চি অকলক তা চিকোপ এক এল হুন ওয়াট ইলাল দুশি আতম বাই তু চক তো পহলে বাই চক তো ওয়াল চক তো কাকলে বাই ইলা বিলি হুন চোস পানি লালান যা আলাই আয়ন হুন সেতা লালান যা আলাই হোক তাক নে এন্টোসেস খাই চিয়াল এলাপ ন হুন তোল আজ আনে কাম ইয়েছি আকো মাম দিয়স চিয়া পান বাই এন্টোস খাই পার্সিয়াল এলাপ ন হিং কোক এনাল আয়ন তি ইয়েত হুন টিয়েম্পো আল তি কে আয়ে হুন ওয়াজ ইলাল তো বাই কোক আতান আয়ে হুন ওয়াজ ইলাল তি ইউল কোক আপ পেরো নো সাবেমোস ভালোরার সি আসকাতি আম ছিলতে আম জন অপনি ও গিন সে চুং হা অঞ্চ ইব ইচ এক আস্ত পাই আচ এ পাই অপ ইয়েত হুন সান তিয়েম পাল দি আই খুন অর তু ইউল কাবে ইউ স্মাম ইউ চুচ দিশা কুই হতি কাহল দিশা কুই হতি কুচিন এলো খা ওয়াল তে খুন আ কুই হতি ছোচ ওয়াল তোলো এলে ও খাসাচ ছোচ ওয়া ওয়াট চেক ও পাইন আয়ে খুন অরো তি ইউল খাবে পেরো আশা তিনানি হান তাখে আচে অপো শপেখ পাস এলিয়েত না হোক সে শপেখ এলিয়েত না হোক পরকে আয়ে নাক আচে শিকান উলে না হিন হুন হোক ইসক অপো তা মাই পেখ এল হুন অরো তু মা ইসক অপো স্তো সিয়েত হুন হোক সানাক আচে মাই পেহ কা এল ইয়েত না হুন অরো তু আম আপনি মি চাহ ইউ পেরো ইয়াক পান আম আমে চুটে চিও চে হে চিয়া হুম ওয়াট ইলাল তু বাই ইয়েত খান আই ইনিস ইনাল মা আই পাশে না আজ এসিন আই ইন হুন বেই বালে চি সুন লো হেব না আওয়াল উগ আন আওয়াল হুন তাকিল আচি দিস তুম বাই চি বেহ হেলে হুম ওয়াট ইলাল লালান ইয়া আলাই বাই তু খাই তু চিয়াল এলাব নো হুন আনে মাস পাপ কি ইয়াল হুন চেক বে কমাম দিওস্তি ইচ এক আস্তক্সি হান তাকে আই তো হিস ফ্যামিলি আই তো এস্টাউস উনিদো সিয়েত হুন টিয়েম্পো আলতি আই ওয়ালে হুন অরো তু ইউল কাবে সি আই ওয়ালে হুন ওয়াট ইলাল তু ইউল কাবে পেরো আই ওয়াল বাইক আমচি নাচা আশকা জিওন ওকে হান্তাকে আই তো পাই তো এস্তাউস উনিদোস নানি আই কা ইগেত ইকাইতি চেকল চেন তুমিন আম চি কো বালাই আহ চেন তো আল চি কাইলা এল চেন আম হাবো পাই চক কান চেন পেরো আশা পাশো মেল চো না আই তো তো ছায়ক না আম হাবো পেরো আই পাশে ইউল কাবে ইয়েত হুন টিয়েম পোয়ালতিস মা পাশ না আই তো পাই হুন রোস না হাত লুগার তুসি তোল আপাস ইন হুন এই বালে ইন হুন ইন আলে ইন বিসিও আতু আই না ইমান ইয়ক তাকু না স্কিনাল পরকে আই হুন ও আলো আপন পাশো ইয়ে তো খেয়ন বেখন এল ইন না না হুন ওয়াট ইল আল আই ইউল আপস এন্টোনেস ইস হেরমানোস লা তো ইয়াল লা আই ইয়ে তো টিয়েম্পো তি কে কামো খাপ চিকো বেখ এল হুন ওয়াট ইল আল হুন অর তো আই হুন ওয়াল হুন অপরচুনিদা আই ইউল কো আপ porque a hun san oportunidad ti shi ma hun san wat el antishi hun ta no khayul ko ina cheyil dinani kokol banil hun el chansul a lai kano yu cham kokolo mal jesus ma ul a lai hun el oxa lampas yet